মু ঠিক ও অন্যমানে ভুল বলি যে ভাবে তাঠার বড় নির্বোধ আও কেহি নুহে। আকাশবাণী বলাঙ্গীর সকাল ছটা হওয়ার যাচ্ছি, হিন্দিরে সম্বাদ প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর শুনিপারে কিছু সময় পরে।

শেষের কথাচিত্র দেখ খবর রক নজর শিল্পীমানে হলে মোহাম্মদ তাজ তানসেন সিং ও এস জানকী সঙ্গীত বাসুদেব রথ।

কথাচিত্র আপ আয়ে বাহার আই, দেদকণ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথাচিত্র দোকালিয়া, শিল্পী মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর, গীতিকার সাহিলুদ্দিন, সঙ্গীত রবি।

কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, কথাচিত্র জিনাকি রাহা, গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

দুটা ঘণ্টা শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার, কথাচিত্র কর্জ, গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: যাও মারি। আকাশবাণী বলাঙ্গীর শুণন্তু কার্যক্রম আমরি নারী দেশর সিঁড়ি, উপস্থাপনা আরতী প্রিয়দর্শিনী, প্রযোজনা মনোজ কুমার পূজারী।
1: असम में भाजपा के नेतृत्व में राष्ट्रीय जनतांत्रिक गठबंधन।

0: ডাক্তারখানার স্ত্রী ও প্রসূতি বিভাগ, ডায়ালিসিস ইউনিট, জরুরীকালীন ও আশু চিকিৎসা বিভাগ বুলি দেখিলে। জেলার এক নর্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সে সূচনা দিয়ে স্বাস্থ্যসেবা অধিক ব্যবস্থিত করা সরকার পক্ষ আগামী দিনের সমস্ত পদক্ষেপ নিয়ে বলে মন্ত্রী শ্রী মহালিং কহিছন্তি। ওড়িশা উপকূলরে ট্যাপটিক্যাল আডভান্সড রেঞ্জ অগমেন্টেসন তারার প্রথম উড়াণকু সফলতার সহ পরীক্ষণ করা যাইছে। প্রতিরক্ষা গবেষণা এবং বিকাশ সংগঠন ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনার মিলিত উদ্যমরে এই পরীক্ষণ হয়েছে জনাপড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী যুদ্ধাস্ত্র তারাকু সঠিক মার্গরে পরিচালিত করিবার ক্ষমতা রাখিথিবা এহা দেশের প্রথম স্বদেশী অস্ত্র প্রণালী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফলতা পাই ডিআরডিও, ভারতীয় বায়ুসেনা এবং অস্ত্র নির্মাণকারী ও সহযোগী কোম্পানিকে কৃতজ্ঞতা জনাইছন্তি। এই অস্ত্র প্রণালী ভারতের স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতাকু অধিক মজবুত করিব বলি শ্রী সিং কহিছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। রেডক্রস স্বেচ্ছাসেবী এবং কর্মচারী উৎসর্গীকৃত সেবা মনোভাবক স্বীকৃতি দেওয়া এবং রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনর প্রতিষ্ঠাতা হেনরি ডিওনান্ট সম্মানার্থে আজ বিশ্ব রেডক্রস দিবস পালন করা যাচ্ছে। 1948 প্রতিবর্ষ মই মাস 8 তারিখে ভারতের এই দিবস পালিত হয়ে আসুছি। 1920 ভারতীয় রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করা যাই। চলিত বর্ষ বিশ্ব রেডক্রস দিবসর বার্তা রয়েছে মানবিকতা পাই একতা। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটি মানবতার সেবায় নিয়োজিত স্বয়ংসেবকঙ্কর নিষ্কাম প্রয়াস ও অতুট প্রতিবদ্ধতাকু রেডক্রস দিবসের প্রশংসা করিছন্তি। আবশ্যকতার থিবা লোকঙ্কু আশ্বস্ত সেবা ও সহযোগ এবং জরুরীকালীন পরিস্থিতিরে রেডক্রস কর্মীক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজ্যপাল কহিছন্তি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশ্ব রেডক্রস দিবসে সমস্ত স্বেচ্ছাসেবীকে শুভেচ্ছা জনাইছন্তি। এক সুরক্ষিত এবং করুণাময় সমাজ গঠন পাই দয়া, একতা এবং মানবিক সেবা প্রতি সামূহিক প্রতিবদ্ধতাকু সুদৃঢ় করিবা পাই শ্রী মাঝি আহ্বান দেইছন্তি। উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিড়া ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং মানব সেবা ও জনকল্যাণে সমর্পিত থিবা সমস্ত স্বেচ্ছাসেবীকে শুভেচ্ছা জনাইছন্তি। বিশ্ব রেডক্রস দিবস অবসরের বৌদ্ধ টাউনহলঠে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল বিভূতিভূষণ নায়ক সেবাকু আধার করে ছাত্র জীবনর দেশসেবা করা আগে আসবাক পরামর্শ দিয়েছেন। থালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পীড়িত রোগী প্রতি সহযোগ বৃদ্ধি লক্ষ্যে প্রতবর্ষ আজির দিনের বিশ্ব থালাসেমিয়া দিবস পালন করা যাচ্ছে। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে দূরে ন রহি রোগী চিহ্নট ও সমর্থন দেওয়া। থালাসেমিয়া এক রক্ত বিকার সমস্যা। দেশের থালাসেমিয়া রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ার কেন্দ্র ও রাজ্য সরকার এর নিরাকরণ পাই বিভিন্ন সচেতনতা ও চিকিৎসামূলক পদক্ষেপ গ্রহণ করছেন। সামাজিক সচেতনতা ও সামূহিক প্রয়াস মাধ্যমে এই রোগকে নিয়ন্ত্রণ করিহব। সময়োপযোগী পরীক্ষা ও পরামর্শ এই রোগ প্রতিরোধে অত্যন্ত জরুরি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞ মানে মতব্যক্ত করেছেন। এই রোগর কারণ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা যাইছে। থালাসেমিয়া রোগ সম্পর্কে ডাক্তার জয়ন্ত পণ্ডা আকাশবাণী তাঙ্ক প্রতিক্রিয়ারে কহিছন্তি।
1: থালাসেমিয়া গোটে হিমোলাইটিক এনিমিয়া যোটি আমার হিমোগ্লোবিন ডিফেক্টিভ থাকে। এই রোগ বিষয়ে সচেতনতা আউ প্রি ম্যারাইটাল কাউন্সেলিং আউ জেনেটিক স্টাডি তা দ্বারা আমি আকু প্রিভেন্ট করি পারিবা। যদি সমস্ত এর কারণ বুঝিবে আউ যতক মিলেলা ভাই যদি নিজের পরীক্ষা করি কি নিজ জীবনসাথী বাছিবে হয়ত ছোট ছোট শিশু মানে এই রোগর রক্ষা পাইবে। আপনার রোগ অছি তাঙ্কর রক্ত দেওয়া সহ জিন থেরাপি মধ্যে অভ্যাস করা যাচ্ছে। তাই আমার বিভিন্ন অ্যাসোসিয়েশন জাতীয় স্তরের, রাজ্য স্তরের, জেলা স্তরের কাম করুছি।
0: ডক্টর মুকেশ মহালিং থালাসেমিয়া দিবস অবসরে এই রোগের পীড়িত ব্যক্তিঙ্কো প্রতি সহযোগ যোগাই সেমানঙ্ক মনোবল দৃঢ় করিবাকু সমস্তঙ্কু পরামর্শ দেইছন্তি। আজির দিনরে রক্তদান করি রোগীঙ্কু নুয়া জীবন দেবা পাই সমস্তঙ্কু শপথ নেবা লাগি মন্ত্রী শ্রী মহালিং কহিছন্তি। বিশ্ব থালাসেমিয়া দিবস অবসরে বৌদ্ধ জেলার সচেতনতা কার্যক্রম ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাইছে। অতিথিমানে রক্তদানের আবশ্যকতা ও এর সামাজিক মহত্ব সম্পর্কে আলোচনা করেছিলে। অন্যপক্ষে গঞ্জাম এমকেসিজি মেডিকাল কলেজ ও হসপিটাল রক্ত ভণ্ডারু মিলিথিবা সূচনা অনুযায়ী গত 5 বর্ষ মধ্যে থালাসেমিয়া রোগী সংখ্যা হ্রাস পাইছে। 2021 জেলার 30 জন থালাসেমিয়া রোগী পঞ্জীকৃত হয়েছে বেড়ে চলিত বর্ষ মাত্র 6 জন রোগী পঞ্জীকৃত হয়েছে। দেবগড় জেলাপাড় বিকাশ ভবন সম্মিলনী কক্ষে জেলাপাল কবীন্দ্র কুমার সাহু অধ্যক্ষতার রাজস্ব সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের ভূ রাজস্ব রয়াল্টি

0: খবর। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ভাবে আইবাকাল শপথ নেবে বিজেপির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী। আগকে ওড়িশা পশ্চিমবঙ্গ সম্পর্ক আহরি বরকস হওয়া কহিলে মুখ্যমন্ত্রী। রাজ্যের অঙ্গনবাড়ি কেন্দ্রমানকর বিকাশ মহিলাকর ভাগিদারীকে সুনিশ্চিত করবার লাগি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া দেলে জোর। পুরী রথযাত্রা সমন্বয় কমিটি বৈঠক থি শ্রদ্ধালুমানকর সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণকে নেইকরি হেলা আলোচনা। আও দক্ষিণ আন্ডামান সাগর ন সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয়। পুরা খবর। বিজেপির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গর নূয়া মুখ্যমন্ত্রী হেবে। শ্রী অধিকারী বিজেপির বিধায়ক দল নেতা নির্বাচিত হবার ঋতু কেন্দ্রীয় পর্যবেক্ষক আউ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঙ্কর না ঘোষণা করিছন। সহ পর্যবেক্ষক আউ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কইছন, শ্রী অধিকারী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী হবার ঋতু দুই রাজ্য ভিতরে সম্পর্ক আহরি বরকস হওয়া ওড়িশাবাসী লাগি কলকাতা হেউছে দুই নম্বর ঘর, পশ্চিমবঙ্গ নূয়া ইতিহাস হয়েছে বলে শ্রী মাঝি কইছন।
1: ओडिशा और बंगाल में ज्यादा कोई अंतर भी नहीं है। हमारा लोग कलकत्ता को अपना दूसरा घर मानते हैं। प्रधानमंत्री हमेशा पूर्वोदय के बारे में हम सबको कहते हैं। विकसित भारत की परिकल्पना में पूर्वोदय का एक बहुत बड़ा महत्व रहेगा। आज वो विजन सही मायने में साकार होगा।
0: শ্রী অধিকারী আইবাকাল পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেবে। চলতি বিধানসভা নির্বাচন থি পশ্চিমবঙ্গ বিজেপি 207টা আসন হাসল করিথিলা। রাইজে থিবার অঙ্গনবাড়ি কেন্দ্রর বিকাশ আর ঘর তিয়ার লাগি উপমুখ্যমন্ত্রী আর মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী প্রভাতী পরিড়া রাজ্যের সবু বিধায়কমানকু চিঠি জরিয়ে সেমানকর সহযোগ মাগিছন। নিজ নির্বাচন মণ্ডলীন চালিথিবার কাম থি মহিলামানকর ভাগিদারীকে সুনিশ্চিত করবার সহিতে অঙ্গনবাড়ি ঘর তিয়ার ঠিক সময়াতি সারবারকে সে বিধায়কমানকু তদারক করবার লাগি পরামর্শ দেইছন। 2024-25 আর 2025-26 বছরে রায়জে 3,293টা নূয়া অঙ্গনবাড়ি ঘর উদ্ঘাটিত হইতিবার বেলে আইসিডিএস যোজনা অধীন 12,140টা অঙ্গনবাড়ি কেন্দ্র সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র থি রূপান্তরিত হইছে। ওড়িশা সমুদ্র খনিন ট্যাকটিক্যাল আডভান্স রেঞ্জ অগমেন্টেসন তারার পহলা উড়ানকে সফলতার সহিতে পরীক্ষণ করা যাইছে। প্রতিরক্ষা গবেষণা আর বিকাশ সংগঠন ডিআরডিও আর ভারতীয় বায়ুসেনার মিলিত চেষ্টা থি ই পরীক্ষণ হইতিবার জনাপড়িছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূচনা অনুসারে যুদ্ধাস্ত্র তারাকে ঠিক রাস্তাটি পরিচালিত করবার ক্ষমতা রাখিতিবার এটা দেশের পহলা স্বদেশী অস্ত্র প্রণালী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ই সফলতা লাগি ডিআরডিও ভারতীয় বায়ুসেনা ও অস্ত্র তিয়ার করুথবার সহযোগী কোম্পানি মানকু কৃতজ্ঞতা জনাইছন। এই অস্ত্র প্রণালী ভারতর স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতাকে অতকা মজবুত করবা বলি শ্রী সিং কহিছন। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহরাঞ্চল দুই নম্বর খেপ অধীন থি গৃহ তিয়ার পুরা করবার থি ওড়িশা দেশে পহেলা ঠান পাইছে। 2025 মার্চ মাস নু 2026 মার্চ তক ই ক্ষেত্র থি রাজ্য লগাতার ভাবে ভল প্রদর্শন করি আসুছে। ই যোজনার দুই নম্বর খেপ অধীন থি ওড়িশা ন 24,625টা ঘর মঞ্জুর হইতিবার বেলে মে মাসর 5 তারিখ তক 3,134টা ঘরর ভিত্তিপ্রস্তর আউ 2,008টা ঘর বনা কাম শেষ হইছে। 23,464টা ঘরর জিও ট্যাগিং কাম ভিল সরিছে। বাকি থিবার ঘর ভিন ভিন ক্ষেপে নির্মাণাধীন রহিছে। গৃহ নির্মাণ আর নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র অধিকারীমানকু কামকে আহরি তুর্তি করি করি ধারি সময় আগনু সারবারকে নির্দেশ দেইছন। সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগের রাজ্যস্তরীয় সমীক্ষা বৈঠক আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন হয়েছে। প্রমুখ শাসন সচিব সুরেশ কুমার বশিষ্ঠঙ্কর অধ্যক্ষতাতে হইতিবার বৈঠক থি সামাজিক সুরক্ষা যোজনার অগ্রগতি বাবদে সমীক্ষা করা যাইছে। হিতাধিকারীমানকর সঠিক চিহ্নট ঠিক সময়াতি সাহায্য যোগাবার আর অভিযোগমানকর তুর্তি সমাধান উপরে জোর দিয়া যাইছে। জেলা সামাজিক সুরক্ষা অধিকারীমানকু ক্ষেত্র পরিদর্শন সহিতে সচেতনতা শিবির আয়োজন করবারকে নির্দেশ দিয়া যাইছে। আপনমানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। বিশ্ব প্রসিদ্ধ পুরী রথযাত্রাকে শৃঙ্খলিতভাবে করবার লাগি আজ কেন্দ্রাঞ্চল রাজস্ব আয়ুক্ত সুধাংশু মোহন সামলকর অধ্যক্ষতাতে পহেলা রথযাত্রা সমন্বয় বৈঠক হয়েছে। পুরী টাউনহল ঠানে হইতিবার বৈঠক থি মহাপুরুমানকর নীতিকান্তি ভিড় নিয়ন্ত্রণ স্বাস্থ্য বিদ্যুৎ যোগান পিইবার পাইন বাগির ভিন ভিন বিষয় উপরে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। রথযাত্রা সময়াতি গলা বছর বাগির স্বতন্ত্র ট্রেন চলাচল সহিতে ভিন্নক্ষম মানকর দর্শন লাগি খাস ব্যবস্থা করা যিবা। ରଥ ବନାବାର୍ ଲାଗି 800

0: জি ভাই
1: এ
0: ইডা বন্ধুলি
1: এ
0: দেখো চাষ করবার আগরু নিকে
1: হয় হয় হয়
0: বিহন পাচটা গুটে মুখ্য কথা
1: নিহাতি নিহাতি আমর জান চাষি ভাই মনে ঘরে বিহন রাখিছন আমি এনে কহমা যে সেটাকে টিকে দেখবাকে পড়বা কেঁথির লাগে বলে বহুটে সময় আনে ভরি করে আমি পকাই দিয়েছি মূষা লাগি করে সেটাকে পোল করে দিয়েছি খাই করে তো আমি দেখবাকে পড়বা তার টিকে যত্ন নেবাকে পড়বা যদি বহুটে দিন সেটাকে বাঁধিকি পকা হয়েছে বলে আনিকি আমি খরারে টিকে শুখাই দেবাকে পড়বা
0: অনেক সময়াথি সেটা মানে সে ছতনা লাগবাকে বি হয়েছি সি আর এটা তো আমি বিহন রাখিছে বলবো আর ঠিক সময় যে বুনলা বেলকে নিকে কাণা করছি কাহি যাইছি বলবো
1: সেথির লাগে বিহনকে খরারে টিকে শুখাই দেবাকে পড়বা ধুকি ধুকা দেবাকে পড়বা ইথির লাগে ধুকমা যে বহুটে সময়ের ধানরে পোল থিসি যদি পোল মিশা ধান হইতিবা গোটে জায়গায় ধর খণে ধান বুনবার অছে খণে ধান বুনিথিমা আর পোল থিবা সেথিরে দশটা বলে কিছু লাভ নাই
0: কিছু লাভ নি দিয়ে
1: ধানকে টিকে সফা রফা করে দেবাকে পড়বা আর শুখাই শুখা করে টিকে গজা পরীক্ষা করবাকে পড়বা
0: সেটা গোটে মুখ্য কথা ভাই
1: হ্যাঁ
0: দেখো আমার সে পুরাতন লোক মানুষ যদি দেখব বলে নি কেন আগে ধান যেন গজরাউলে হ্যাঁ কপড়া গোটে বাঁধি করে গনি করে গজরাউলে হ্যাঁ আর সেটা সেই হিসাবে ফের সে মঞ্জিকে ব্যবহার করুলে বুনা বুনি
1: হ্যাঁ যে শুনু পদে ফেন
0: আর গোটে
1: হ্যাঁ
0: শুনু হেন্দা হলে

0: যে ভাই দেখ এটা তো কথা হোথব বলে কেতবেলে ছিড়েনি
1: হই হই হই
0: আৰু ভাই বহন যদি বসলা দুখ সুখ হেলা বলে ইহাদে অদরা দে যাব বলি ছ
1: বহুত সময় হেবা তার সঙ্গে সঙ্গে যেহেতু চাষ সময় পলে আসবা নানে এতকি দিনু বিহন পাচল খঞ্জা খুঁজি করবাকে পড়বা আর অনেকটে কাম আছে কেন খত দূরা পকাবাকে পড়বা কেন আটটে দেবাকে পড়বা কেন ঢেলটে দেবাকে পড়বা বলে হেতির লাগে যেই করে ফ্যান ঘরে টিকে চিন্তা করবাকে পড়বা
0: হয়ে তাহলে কেনসি গোটে কবার করবার আগ্রু নিকে গোটে যোজনা করবার কথা যেনতা নিকে এই চাষটাকে বি হেনতা করে আমি করবার কথা আমি কেন ডুলিছি কাণা বুনমা কেনতা করমা সবু যাকর চিন্তা করি করি নিকে চাষ কামটা আরম্ভ করবার কথা
1: জিমান
0: যো
1: জোহার নানে
0: জোহার ভাই জোহার।